0: de nieuwe video- en audio-podcast van Mujala. Speciaal voor ambitieuze young professionals. Conversations with entrepreneurs, innovators, business leaders en cultural and community leaders. Kijk en luister naar de Mujala Table op Mujala Radio en via de sociale media van Mujala. De Mujala Table, where captains share their journey. De volledige podcast staat online.
1: Simpel, snel en effectief adverteren, maar wel betaalbaar. Kies voor Mujala Radio en bel 020-409-0807 of mail naar info@mujala.nl.
2: You are. Dit is Robert Vriesen van de ANWB. Staat file op de A2 vanuit Den Bosch naar Utrecht door de werkzaamheden bij knooppunt Evedingen. Een kwartiertje vertraging, de rechterrijstrook is daar dicht. De A9, Diemen-Alkmaar, een kwartiertje vertraging door 9 kilometer file tussen Amsterdam-Zuidoost en Aalsmeer. En op de A10 vanuit het Koenplein naar knooppunt Amstel bij knooppunt Watergraafsmeer, 4 kilometer file en een kwartier vertraging, want er zijn daar 3 rijstroken dicht voor werkzaamheden. En tot zover de ANWB Verkeersinformatie.
0: सुनो वालों अगर आप बैठक गाना पसंद करते हैं तो अगला गाना आपके लिए है उजाला रेडियो पर आप सुनते हैं एक मस्त गीत
3: ताकते रहते तुझको सांझ सवेरे
4: अस्सलाम वालेकुम मैं हूं राहत फतेह अली खान और ये है उजाला रेडियो उजाला रेडियो को सुनते रहिए और मधुर मधुर संगीत जो है वो सुनते रहिए उजाला रेडियो पे और मेरे भी गाने सुनिए औरों के भी सुरीले गाने सुनिए

0: die gaan.
1: Ja. Moeilijk is het.
0: Ja, moeilijk. Ja, doet je denken aan vroeger, toch?
1: Chili nota kreeg ik hoepen.
0: Oei.
1: Gewoon boromang, boromang.
0: Hamaisa en nota, maar hamaisa en nota, jij mangila. Ja, hap is een toekje kabele. Dat je gaat zitten, dat ze dan voor jou
1: eten brengen. Waar je
0: bediend wordt.
1: Ha, chaliga. Ik wil khoji ja, ik wil khoji ja.
0: Ham zijn naam wel, zijn naam is Bodhi Meriti. Ham paan ke patta pe khaat hi cha.
1: Paan ke patta pe khaile tu kabhi?
0: Ha.
1: Boy. Hey, dus ik dacht hem gali khaai ko nauta mera ha.
0: Ja.
1: Or kirwa chalat raha patwa pe. Echt waar. En ik was nog een klein kind. Maar dan krijg je dus een paan ke patta. Oké, garmais raha saman bhi. Maar toch op er kirwa chalat raha. Wie heb je dat meegemaakt? Kirwa gewoon.
2: Patapper.
1: Heb je trouwens een koptelefoon nodig?
2: Nee joh.
1: Of niet?
2: Ik hoor jullie toch?
1: We regelen het voor je hoor. Nee, maar Monique daar Jabia naar Sunega toch?
2: Oh ja, nee.
1: Wat zingt ze precies? Jabia. Monique daar Jabia.
2: Monique daar Jabia.
1: Jabia. Lawa ke gana ba, lawa ke gana.
0: Wat betekent dat? Monique daar Jabia. Hamuna,
1: Vijay janega, Draupadi.
2: Waar we daarover hebben of over leukere dingen?
1: Nee, wij willen naar een nota toe waar we bediend worden, weet je. Maar wel als boromang.
2: Oh ja.
1: Hamlo ik wel als boromang, jij.
2: Hamna jij niet tulok kaise karat rahele, maar wij hadden een vriendengroep. Zijn naam is schooltijd, hè.
1: Ja.
2: Een vriendengroep, bhajangroep. Hamlo ik radio sunat rahe, speciaal.
0: Ja.
2: Farmais, ki nauta biha kaha par hai.
0: Ah, oké.
2: Maakt niet uit kaha. Hamlo ik je pahunt jaat rahe hoa, bromfiets se.
0: Ha.
2: Toh hamlo ik ka kari, hamlo ik jai hoa. हम लोग अपने के रेस्ट्रिक्स आनमेल्ड करी क्यूकन में
0: डायरेक्ट
2: क्यूकन में हम लोग आनमेल्ड करी हम लोग बोल ली कि हम लोग आइली हम लोग आलते बोले हम लोग आइली हेल्प करे
0: ओके
2: तो लोग के
0: मदर कौन द सो
1: मदर kwam je vaak toch een bekende tegen de keuken weet je
2: nee
1: भंडारा के दमियन के ना चिन्हत रे तू
2: ओ टाइम में कहां
1: तू ना चिन्हत रे कोई कब
2: ओ टाइम में कहां कोई के चिन्हत रहा
1: दोस्त हमार फोर दिल जाने कौन ची रहा हमार फुआ ओ भंडारा के काम करत रहा भी Dus zij was er heel vaak op die nota's waar wij gingen.
0: Ja.
2: Nee, maar dat was dan... Jahan to log rahat rahele.
1: Na, dheran mi ke bhandara ke kaam karat raha to. Maar u chaukat aukat raha. Dus familie gingen dan voorbereiden, kaart uit ke rak dewe. Maar dan had je een expert nodig, dan juiste ingrediënten daar in het juiste moment. Dus mijn poe en mijn poepa deden dat. Dus je hem pahunt jai waan pe, ah, sunna, helemaal in de kukru, chal. तू आगे खा लेगो
2: नहीं पर हम लोग परामारिबो में रहते रहली दोस जनौतवा रहे चाहे वखनार से चाहे पतवामानी का माकनी खरनी सुन पत माकनी तो
1: वो क्या गली गली गली गली तू घूमत रहे
2: हम लोग दमियन के थोड़ो चीनत रहे
1: खुद में दख ट्रोन से रहे खुद में दख तू हर दम इच जुआ करे लोइत हमसे खुद में दख ना बोलवावे हमसे
0: यार
1: डायरेक्टरी डायरेक्टरी
0: डायरेक्टरी तो मैं हूं तो नहीं आता गुडमिडग टू सेगे
1: कहीं ना यार इन
2: एंड गेफेलिसिटेट हे
0: ओ या गेफेलिसिटेट में व्हाट
2: De belangrijkste man van de wereld is vandaag jarig.
0: Oha, oha, meneer Trump.
1: Kijk, maar eens kapel. Asibhal, 80
0: jaar. 80 jaar.
1: Hoe oud is hij geworden?
0: 80 jaar.
2: Hoe zeker? 80, 81.
0: Nee, 80.
1: 80. 80 aan Marian, toch?
2: Ha.
1: Wie is nog meer 80?
0: Toe toch?
1: Nee, hoe oud is Dingen geworden? Dick is 79.
0: Dick
1: is 79 volgens mij.
2: Is ook 80, toch?
1: Volgens mij is hij 79. Hé, Bakinandek houdt naar Boerwaartje.
0: Nee.
1: Maar dat flink, hè, Demia. Weet je, hoe blijf je zo flink? Hoe blijft iemand zo flink?
2: Hoe blijft iemand zo flink?
1: Terwijl hij bijna 80 is.
2: Als Dick.
1: Als Dick.
0: In beweging blijven.
1: Die man ziet er echt uit als 60, 65.
0: Je moet blijven
2: doen. Er zijn een paar dingen. Volgens mij heb je het ook al een keer... benoemd op de radio.
1: Ja.
2: Het is een ding van je DNA. Toch?
0: Oh, okay.
2: Door DNA sowieso.
0: Genen, ja.
2: Ouders voor ouders. Na Adja. Twee. Door voeding.
0: Ja.
2: Belangrijk.
0: Levensstijl.
2: Ki konchi to khai ke jiye hai. Koi hamse bole roj to ke chahi ek paleti bhaji khai ke. Kan, maar goed, dus je levensstijl, je voeding.
0: Je leefstijl, ja.
2: En beweging.
0: Ja, nou,
2: dat zijn dat zijn
0: dus daar te maken ook
1: toen bole kontje khai ke, kontje khai ga tu.
2: Ja.
1: Natuurlijk belangrijk, ba. Maar kush na khaiye aur kamti khaiye aur behtar hai.
0: Oh,
2: sun.
1: Jitne kamti khaiye utne bol
2: lo. Sun, humme.
1: Tab tor ghatna mota khoi, dekh. Ek hai motai chahral walo dua ke.
2: Jitna admi humme jaane hai, and Anand ke khud darin.
0: Ja.
2: खाई वाला और पिए वाला चीजों वन थे रूपताल यारन वीज तू कैसे जिये है ये ड्रिंक सो वेन अ पार ग्लास पर दाग ये मत 2 लीटर वाटर पर दाग ड्रिंक मिनिमल
0: ओके